0: live vanuit de hoofdstad.
1: Raad Odin, Subha Al-Sham, gezelligheid thuis in de auto en op je werk. Met Ojala Radio tijdens het koken, strijken, reizen, werken. Yes, door radio, Ojala Radio. De leukste en gezelligste radio van heel Nederland. Doe Johnny het toch.
2: तैयार हो जा तैयार हो जा तैयार हो जा सुन वालो उजाला ला रहे हैं उजाला ब्रासा मेला फेस्ट इंडोर समर एडिशन डेन हाग में फूड म्यूजिक डांस शॉप मार्केट कल्चर फैमिली एंटरटेनमेंट टेस्ट बॉलीवुड फाइव्स एंड बीट्स तू तैयार हो जा और जल्दी से अपन टिकट खरीद ले ब्रासा फेस्ट सैटरडे 29 एंड संडे 30 अगस्त जिया इवेंट सेंटर डेन हाग में Get your early bird tickets now via brasafest.nl. Super early bird tickets vanaf slechts €8,50. Koop je tickets uitsluitend via de officiële festivalwebsite brasafest.nl. Brasafest, powered by utix.nl en Ujala Radio. Brasafest.nl. Be there, feel the fire. Arre, soon, wacht ik er. Ha, Jelly Brasa Fest, yes. Fase 1 is volledig uitverkocht, sold out. Haha, hambole, trigliters het toch? Heb jij nog geen tickets? Dan is dit je kans om de early bird tickets in fase 2, mooi seizoen, in fase 2 te scoren. Wacht niet te lang, want in de volgende fase gaan de ticketprijzen omhoog. Toe Jelly Kermousi, Jelly Gome, Jelly Brasa Fest. Ha, 100 Jelly Brasa Fest. Bestel nu via www.brasafest.nl.
3: Oh, oh, oh.
2: Ujala, Larehe, the greatest voices of Bollywood. Rag and Rhythm, National Indian Orchestra Kasaar. 19 september, Meervaarttheater mee. Koop je tickets op tijd via meervaart.nl. Aur Gani Wale Honge, From India, Mouse Mewbroy, Shekhar Kumar, Ayan Mukherjee, Boyke Datadin en Nizam Wagidusein. 19 september, meervaart mee. Koop je tickets op tijd.

अरे अरे रे रे, सुन सुन सुन भाऊजी, भाऊजी सुन, चली ब्रासा फेस फास 1 इज volledig uitverkocht en sold out. Dus heb je nog geen tickets, to bhaiya se bol, na bhaiya se bol bhauji, to mange jai brasa fest, dan is dit die kans om de early bird tickets in fase 2 te scoren. Bhauji sun to wachti nakker to dir nakker, want in de volgende fase gaan de ticketprijzen omhoog. To jaldi kar bhauji, bhaiya se bol na, chali ghume, chali brasa fest. Brasa fest, bestel nu via www.brasafest.com.

0: उजाला रेडियो का प्रोग्राम में अभी मृत्यु समाचार को आप सुने।
1: यू आर
2: Dit is Annemieke Bosgaard van de ANWB. Er zijn op dit moment geen bijzonderheden. En tot zover de ANWB verkeersinformatie.
3: 24 uur per dag en 7 dagen per week de beste Hindoestaanse muziek op Ujala Radio.
0: Ujala Radio hier.

0: wordt spang, het wordt gezellig in GIA Event Center Orbi Den Haag. Charmee, toe wacht bij je, or wacht bij geniet creëer met je hele gezin. Ja, gezin, barkeza toe mahaparee. En natuurlijk hebben we Sujal en nog veel meer artiesten. Jessica, Tina Kuzal is er ook aanwezig. Met Umer en Squad. Ja, Umer waak te zijn. Rujana en Tira. Staat mee aan je wel. Or, Bhauji ka bole hai. Bhauji, bhaiya se bol de na. भैया से बोल दे कि करतवा खरीद ले, करतवा ऑप्टाइड किन ले। हाँ बोल दे, बोल ना।
1: कहाँ तू ले, कहाँ तू चल गई ले।
0: ब्रास अफेयर्स